बस मुस्कुराने की बस तुम ही एक वजह हो, ओरे पिया रे, ओरे पिया रे। Een hele goede morgen. Yvonne Doulet uit Den Haag. En ja, je hebt me lang niet gehoord. Ja, ik ben weer terug. En het is ook zo lekker om weer terug te zijn. Hè? You are fans. Jo, program zoen rehe hai. Maar ik denk ook dat het mijn programma benari hoe. Ja, zeker ben ik niet weg bij Ujala. Maar ik had een ongelukje gehad. Ik was gevallen en ik had mijn pols gebroken. En dat heeft zo lang geduurd. Die moest ook nog geopereerd worden. Ik ben aan het revalideren, maar we gaan lekker radio maken op elke woensdag en misschien op een andere dag. Maar dat horen jullie nog van You Are Self. Wij wensen u een hele mooie ochtend vandaag. De zon schijnt en laat je dag niet stuk maken door niks en door niemand. Sabse alak or sabse alak har koi hota hai. Har koi या हर किसी को एक खास कुछ होता है जिससे वो अलग होता है। जब से हुआ है वो ख्वाब की तरह, जब से हुआ है वो ख्वाब की तरह, जिंदगी गुजर रही है आजाब की तरह। खुशबू के कलम से शायद लिखा था उसने खत, खुशबू के कलम से शायद लिखा था उसने खत, हर लफ्ज महक रहा है गुलाब की तरह।

कर ली चुनरिया तेरी, प्यारे हैं कि प्यार किया तो धरना क्या, फिल्म का नाम है। और मैं बढ़ती हूँ सोहम आकृति एंड मोनाली की तरफ, लेकिन वहाँ जाने से पहले सी एन हेल ब्रेखे इरफान अनिश पागु एंड इस दर्तीन एन एसरेफ हालो उजाला। एक विल द एव सेग हु ब्लैक बैन दट जुली नॉस्टेज dagelijks radio maken. Ik ben echt opgegroeid met Ujala Radio bij mijn nani en nana thuis. En ook bij mijn aji thuis. Nu mijn nani er niet meer is, denk ik elke keer terug aan hoe we samen naar Ujala luisterden. Dank jullie wel voor het warme thuisgevoel elke dag. Groetjes, Anish Pagu. Anish, heel hartelijk dank voor jouw lief en warm berichtje. En ja, we zijn er. We zijn er voor jullie om het gezellig te maken, leuk te maken op de radio. Heel speciaal voor onze luisteraars. Zeer gewaardeerd, Anish Pagu. Dank je wel.

ढेर कर्ता ना बचल हैगा दस तुलोंग कर्तवा अप्यायत किन लिए अब हम नोखन में इधर डेलिंग बिनकोट एक बारे में ये कॉन्सेप्ट के बारे में कुछ और होएगा मैं दत दत दत दूँ वेल मान दखो सो सब चीज एक रोज बता दे बेटा ना मोइली तो मैं अरे से नोखन फरासिंग फॉर यूली एंड दत गाँव फनाफ मान दख आनकोंडगा तू मोइसे सुनिए अच्छा अब कर्तवा किन लिए और हाँ तोर पास हैगा स्टास पास तो €3.50 में तो mooi seizoen hè. €3.50 mee. Als je een staspas hebt, kun je naar dit concert. Meer van theater mee. Jahan pe tu gul gul gadda kursi pe baithiye mooi se apan vriend vriendin ke saath pritam pritama ke saath vrouwa ke saath nou ja. In ieder geval tu kabale mooi se zaterdagavond mee. Ik concert waar met toe jij ke dikse kehega, soense kehega. En je hebt een geweldige avond, want je ontmoet ook een heleboel mensen. Na het concert is natuurlijk wel belangrijk. Concert wel belangrijk. Hè. Maar het mooie ervan is ook dat je foyer mee, toe kaise kehe, pise kehe, baatkerse kehe. En wat wij tegenwoordig weinig doen is dat we. Hè, boot hebben we kamti bij Redjaila, of kon het zijn baatkerila, moeilijkheidkerila. Kom, gezellig. En maak ook mensen. Maak contacten met mensen. Laat me zo zeggen. Mooi is er hier. Een hele fijne dag. Ja, had ik hamne peesje gegeven. Ujala's koffie chai middagshow. Aapke waan steer. Ja, het is woensdag. Koffie.